লি লাগিয়া জানাইছে আর ইলেক্ট ক্রিয়া রিপ্রেজেন্টেটিভস নিক্সে মিত্রাস নিচনা সিএসআর আন্ডারে কর্পোরেটস খান সামিল করবলে প্রাইভেট হসপিটালস লগতে কোলাবরেট করবলে আর টিবি তুরিয়া উঠাবলে কারণে এক্সপোজ আর ফেস্টিভেলসে টিবি স্ক্রিনিং কিয়স্ক সেট আপ করবলে কৈছে তাইবরা আর জানুনি আর সেন্সিটাইজেশন কারণে টিবি মুক্ত ভারত অ্যাপ আর চ্যাটবট চলাবলে মন উঠাইছে স্টেট টিবি অফিসার ডক্টর আকম চামিয়াবরা কৈছে ইটু প্রোগ্রাম আন্ডারে নাগাল্যান্ড পাড়া 133 পিএইচসি নহলে ইউপিএইচসি 396 সাব হেলথ সেন্টার্স আর 2380 পুষ্টি আর ওয়ার্ডস কভার করে আছে আর ইটু পাড়া 16.3 লাখ পপুলেশনকে সার্ভ করে আছে ইটু মাজুদে 6.18 লাখ মানু হাই রিস্ক তাকে পেহচান করেছে ডক্টর চামিয়াবরা জানাইছে কি 505 স্ক্রিনিং ক্যাম্পস লোয়া দে 30,926 মানু আহিয়া রেকর্ড করেছে কিন্তু দে 853 টিবি কেসেস তুলিছে ইটু মিটিং লওয়া সময় শ্রী কেন্দ্রীবরা ফরেন মেম্বার্স খান টিবি খতম করবলে কাম কারণে শপথ লওয়াবি এডমিনিস্টার করেছে মেলোরি দে ওয়েনসডে দিন দে ডিয়ার্স কোর্ট ডেপুটি কমিশনার্স অফিস দে মেলোরি ডিস্ট্রিক্টে সুপারভাইজার্স আর ইনিমিটার্স খান কারণে সেন্সেস 2027 ট্রেনিং প্রোগ্রাম লাগা সেকেন্ড ফেজ খতম হয়েছে ইটু তিন দিন প্রোগ্রাম থাকিছে কিন্তু দে জুন 22 দে শুরু হয়েছে আর ইটুতে মেলোরি টাউন আর পুখুরি ব্লক পড়া 48 সুপারভাইজার্স আর ইনিমিটার্স পাক লুইছে সেশন খতম হওয়াতে কথা করে কিনা ডেপুটি কমিশনার পুলিশে কে ইপ্তমি বরা কৈছে ইফেক্টিভ প্ল্যানিং আর উন্নতির কারণে বিশ্বাস করবার সেন্সেস ডাটা দরকার আছে আর সচা পপুলেশন ফিগার্স কারণে সেলফ ইনিমিরেশন রেকর্ডস টিক আপডেট করবলে জানাইছে তাই আর কৈছে কি আর্বান আর টাউন এরিয়াতে ইনিমিরেশন কারণে চুনতি একটা হব শ্রী ইপ্তমি বরা ট্রেনিজ খানকে ঠিক রেকর্ড রাখবলে আর ডাটা জমা করিয়াতে বেশি মন দি কিনা কাম করবলে মন উঠাইছে ডেপুটি কমিশনার ডক্টর টিনো চংশি চাং বরা জানাইছে কি ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন ডিমাপুরবরা থাইকো ব্লক 7 কাউরি দে আফ্রিকান সোয়াইন ফ্লু ASF তাকে ল্যাবরেটরি কনফার্মেশন করে কিনা ইনফেক্টেড জোন জানাইছে তাইবরা জানাইছে কি ASF ফেলা রক্ষাব কারণে কাউরি কাউরি পাচা কাউরি মাংস প্রডাক্টস কাউরি পাত ইকুইপমেন্ট আর কন্টামিনেট করে কিনা থাকিব পারিয়া সামান গান এফেক্ট করে কিনা তাকে জায়গাবরা যাবলে নহিলে আনিবলে সরকার গাইডলাইন্স হিসাবতে রিস্ট্রিক্ট করে আছে চিফ ভেটেনারি অফিসারকে নিগরানী রাখবলে স্যাম্পল জমা করবলে ডিসইনফেকশন লাগিলে মরাই দিবলে আর আলাক কুতুম খান লবলে জানাইছে আর এদের পুলিশ আর ডিস্ট্রিক্ট অথরিটিস খানকে রিস্ট্রিকশন তালিবলে কাম চাবলে কাম জানাইছে নাগাল্যান্ড হইলে জুন 28 ন্যাশনাল ইমিউনাইজেশন ডে ইন্টেনসিফাইড পালস পলিও ইমিউনাইজেশন ক্যাম্পেইন লবলে কারণে তৈয়ার করে আছে আর এটার ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশনস আর হেলথ ডিপার্টমেন্টস খান স্টেট পুরা দে এই সফলতা বড়া চলাই যাবলে কারণে বেশি তৈয়ার করে আছে গোহিমাতে লওয়া একটা ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স মিটিং দে ডেপুটি কমিশনার বি হেনক পুচেম্বরা সব সাব ডিভিশনস আর জুরিকিনা তাকিয়া ডিপার্টমেন্টস খানকে এই প্রোগ্রাম কিন্তু সানডে দে 7 AM বড়া 3 PM তাক লবলে আছে ইটু কারণে পুরাপুরি সাপোর্ট দিবলে জানাইছে পেরেন্টে ডেপুটি কমিশনার হিয়াজু মেরুবরা পলিও মিজলস রুপেলা HPV আর ডায়রিয়া খান অপর ইমিউনাইজেশন ড্রাইভস আর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইটু দিন শুরু করবলে জানাইছে এডমিনিস্ট্রেটিভ অফিসার্স ভিলেজ কাউন্সিল আর্বান লোকাল বডিস আশা ওয়ার্কার্স আর লাইন ডিপার্টমেন্টস খানকে জানুনি ফেলা

0: বলি আর পাবলিক চুক লওয়া কাম সাবলে কুইছে একই সময় মন ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্সপা পলিও রাউন্ড 2026 কারণে তৈয়ারি তাকে সাইছে এই মিটিং চেয়ার করি কিনা এডিসি মন পাখন ফোমা পলিও ফ্রি ডিস্ট্রিক্ট পাবনা হাসিল হবলে কারণে মিলি কিনা কাম করি বলে জানাইছে আর মকুকচং ডিস্ট্রিক্ট ভারত স্কাউটস অ্যান্ড গাইডসপা যাকালে মজাবি ফুটসল টার্ফ গ্রাউন্ডে নাশা মুক্ত ভারত অভিযান আন্ডারে 1 দিন লাগা স্পোর্টস প্রোগ্রাম জোগাড় করেছে এটু হইলে কুইট ড্রাগস জুস স্পোর্টস টিম দিয়ে লুইছে এটু আফসারে 5টা স্কুল বা স্টুডেন্টস খান ভাগ লুইছে কিন্তু স্কাউটস খান কারণে ফুটসল কম্পিটিশন আর গাইডস কারণে পেনাল্টি শুট আউট লুইছে এটু আফসারে কথা করি কিনা IAS প্রফেশনাল ডক্টর মাতাবি বা স্টুডেন্টস খান কি ড্রাগস আর মুটুবরা দূর থাকিলে মনতাইছে আর কুইছে কি নিশা চিজ পরা হেলথ আর এডুকেশন কে নোকসান করে দে তাই পরা তাই কাঙ্গি পজিটিভ কাম স্পোর্টস আর মিউজিক নিচনা লোলে আর কামিয়াবি রোল মডেলস হবলে মন অতাইছে আর আজি পিছলা নাগামিজ কপর ইমান দি সি শুয়ে আছে শুনি থাকিবি সাম লাগা নাগামিজ কপর 7:10 আনি দিব
1: Good morning, this is Akashvani Kohima, the morning news read by Ketholeno. The State TB Forum Nagaland meeting was held in Kohima yesterday, where Commissioner and Secretary for Health and Family Welfare Anup Kinchi called for intensified efforts to achieve a TB-free Nagaland in line with the Government of India's goal of eliminating tuberculosis. Mr. Kinchi stressed greater public participation through Jan Bagidari, involvement of elected representatives, corporates under CSR and Nikshay Mitras, collaboration with private hospitals, and the setting up of TB screening kiosks at expos and festivals to enhance case detection. He also urged the use of the TB Mukt Bharat app and chatbot for awareness and sensitization. State TB Officer Dr. Akam Jamir said, under the program, Nagaland covers 133 PHCs, UPHCs, 396 sub-health centers and 1,390 villages and wards serving a population of 16.39 lakh. Of these, 6.19 lakh people are identified as high risk. Dr. Jamir informed that 505 screening camps recorded over 30,926 footfalls and detected 853 TB cases. During the meeting, Mr. Kinchi also administered a pledge to forum members to work towards ending TB. The second phase of the Census 2027 training program for supervisors and enumerators in Meluri district concluded at the DB's court, Deputy Commissioner's Office, Meluri, on Wednesday. The three-day program, which began on June 22, was attended by 48 supervisors and enumerators from Meluri Town and Pongkuri Block. Addressing the concluding session, Deputy Commissioner Puleshe K. Yaptomi said that reliable census data is essential for effective planning and development and called for accurate updating of self-enumeration records to ensure correct population figures. Highlighting that enumeration in urban and town areas would be particularly challenging, Mr. Yaptomi urged trainees to maintain accurate records and exercise utmost diligence during data collection. Deputy Commissioner Dr. Tino Jongshi Chang has informed that the District Administration Dimapur has declared Thaherke Block 7 as infected zone after laboratory confirmation of African swine fever ASF in pigs. He informed that to prevent the spread of ASF, movement of pigs, piglets, pork, pork products, feed equipments, and other potentially contaminated materials into or out of the affected area has been restricted in line with government guidelines. The chief veterinary officer has been directed to carry out surveillance, sample collection, disinfection, culling where necessary, and other containment measures where the police and district authorities have been tasked with enforcing the restriction. Nagaland is gearing up to conduct the National Immunization Day intensified pulse polio immunization campaign on June 28 with district administrations and health departments intensifying preparations to ensure successful implementation across the state. At a district task force meeting in Kohima, Deputy Commissioner B. Henok Buchim directed all subdivisions and concerned departments to extend full support for the program,

আকাঙ্ক্ষীর কোবা চঙা লংচুমের নপুর আসুশি তরুণ লোক ইমচুং দিনব আসর আনি সংজকা আলিচু আসুশি মাপা ইনিয়াক দরদা প্যাটনি লমসাথ ইউনিয়ন মিনিস্টার ইমানী পিনদাঙা আকচা নাগলি নং ইৎপা আসুশি স্টেট লিনিয়ার আপ্রংলাই পলাবা লমসাথ ইয়শি কোহিমানং স্টেট ডিপি ফোরাম নাগলিন সিনটন আকিবা মাপং হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইনং কমিশনার এন্ড সেক্রেটারি অনুপ খিনজি ইন্ডিয়া সরকারি টিউবারকুলোসিস তাশিদাক সামাদাক চিসিন নকচিটং আলিবা আনি টাকা নাগলিন ডিপি ফ্রি স্টেট কা আকম চিনং মাননি মরাঙা ইনিয়াক চিলা তা আয়ংজাক জান ভাগিদারি আচাঙা নপুর তুম দালি শিলম আকিদাক চিলা সিএসআর কবুক নিক্ষা মিত্রাস ইনিয়াক চিসিম দিত নপু আসার তুলক শিলম আকিদাক চিলা নিজা মুজিকি তমদন লংজম চিলা আসর টিবি দাসিদাক পুতা সুশি এক্সপো আসর পিনচং পিনচি মাপং টিবি স্ক্রিনিং কিওস আমনুক চিলা দা কেনজি সা চংশে ইবা প্রোগ্রাম কপক নাগলি নং পিএচ সিস ইউপিএচ সিস নুকলংখা সিমর আসম সাব হেলথ সেন্টার্স নুকলং আসম টুকুর ট্রুক আসর ইমচং আসর ওয়ার্টম মিরিচাংখা নুকলং আসম টুকুর লিয়ার কুবা চাঙা নিসং ইংসক লাক টর ট্রুক মিরিচাং সিমর টুকু থানজকর আসর ফারনুক রং নুং নিসং লাক ট্রুক মিরিচাং টর টুকু বো ইবা তাশিদাক হাই রিক্স নং লিয়ার দা স্টেট টিবি অফিসার ডক্টর আকম জামিয়ারি মিতাকছে স্ক্রিনিং ক্যাম্প নুকলাং পুসর পুমুনং আচাক সিনদপুর নিসং মিরিচাং সিমের নুকলাং থুকু মচর ট্রকি আরোয়া থিনদংবা নুয়ে নিসং নুকলাং থি তিনমর আসম দাক ডিবি তাশিদাক পুতা ডক্টর জামিয়ারি সামদাকছে মাননি সিনদন নং ডক্টর কেনজি আয়ুয়া ফোরাম জংসম আচাকি ডিবি সামাদাক চিনু থানং জকবা আকিবা মাপং আকি ইয়শি পদ্মশ্রী অওয়ার্ড আংসং গুরু সংয়ুসং পুমুনের নিউ দিল্লি নুয়েমি পা কিদংয়ে শিলংবা মাপং ডিমাপুর এয়ারপোর্ট নং উমা সিনসু তুলংচম টাঙা লোকটি তুলংচম তেম কিনঙর তেম আসর পা নুই তরতমি পা পলা আকিজক আরিশি কম থিয়র কা গুরু সংয়ুসং উমা ইমসং নুই লিয়র আসর জুন মচর আসম রাষ্ট্রপতি ভবন নং সিভিল ইনভেস্টিগেটর সেরিমোনি সিনদং নং ডক্টর তীর দ্রৌপদী মুর্মুয়ে গুরু সংয়ুসং ইপা তাকম্পিউ আউ নাগা সুপালিপা ইমসি ইম্পং সিমং ওয়াজকা আয়ুবা ওয়াটং ইনিয়াকপা সুশি তিনংসং আকাচা পানম ইপা কুনাং থুলু আকাছে পা পলা আকিজকপা সুন্দং নং চিম্পিবা মাপং পাই পা তাকুক থুলু আসুশি সংরম দিনং আসাঙর সেন্ট্রাল আসার স্টেট সরকার দং পলার ইবাদন আর্ট ইন কালচার ডিপার্টমেন্ট নি নুইতা ইয়ারিবা আসুশি খাঙা পলার দামেদ দাকছে পাই সুপালিবার আচাকিয়া তুপু তুমদং নুই আঙাজক আসের থং দাসিনং বাই লানুর মিরিচাং আন্না তুমা সায়ু তুটুকু দা আসি মাননি থারু জুপুটু আসুশি আউ নাগা সুপালিবা ওয়াজকা আয়ুচি আসের আচংসি আসুশি সেন্ট্রেল ডিয়ারি আকিয়া ইপা সিনদাকপা লুয়ম টাকা লাবুক ছংরার দা বাই সালামসা ডিমাপুর ইমটি খবক তাহিগু ব্লক সেভেন নং আলিবা আগ তমদাক আফ্রিকান সোয়াইন ফিভার এএসএফ পুতৎপা সিলেন ডিস্ট্রিক এডমিনিস্ট্রেশন ডিমাপুর আচাঙা ইবা দশমিয়া ইনফেক্টেড জোন থা সংটুংগো ডেপুটি কমিশনার ডক্টর দিনু চুংশি চাঙি সংটুংখা আকাচিবা নং ইবা দশম নং আলিবা আগ তমদাক এএসএফ তচাংচা ল্যাবরেটরি থিনদংবা আচাঙা চাংচাকু দামদাকছে সরকারি গাইডলাইন্স আগাচা আলিবা আমা এএসএফ আজোক সুশি ইনফেক্টেড জোন নুই আক আক চানু আকশি আকশি আকি ইয়ংলুবা আকচি উসিত মিসরা তাশিদাক আলিচিসা উসিৎসিম পিনের মাতুকচি মিসরা পিনের মাউচি বাই সংথংগো চিফ ভেটেনারি কদং সরদমনম মিট পা মাপা স্যাম্পল পিনদনসি ডিস ইনফেক্ট আসবা আসর নংদাকপা দিসম নু আক শিরাঙর তুম তিপসৎপা মুরা আকিচি তুতুয়ুবা আকাচি মাননি পুলিশ আসর ডিস্ট্রিক্ট গদং সেরদমদং উজং শিদাক আমশিছে আসুশি মিদাকছে ইপাই আকাশবাণী কোহিমা নুই মাননি থানৌ সঙ্গাকাছর উসং গ্রামদ আসুশি নুনুকি এক্স হ্যান্ডেলস এয়ার নিউজ আলার্টস আসর এআইআর আন্ডারস্কোর কোহিমা তুমনু আঙুছে মাননি নুনুকি ইবা কসা উসংয়া নিউজ অন এয়ার অ্যাপ আসর ইউটিউব চ্যানেল এআইআর নিউজ কোহিমা নুয়া আঙাতছে আকক নাগলিন দসম আচুয়া নং জুন মচর থিন ন্যাশনাল ইমিউনাইজেশন ডে ইন্টেন্সিফাইড পালস পোলিও ইমিউনাইজেশন ক্যাম্পেইন আকিচা সুশি ডিস্ট্রিক্ট কতং সরতম আসর হেলথ ডিপার্টমেন্টম আচাকি ইপা সুন্দং দাকো কুয়া আকিচা সুশি কঙা চুয়া রনমদার কোহিমা নং ডিস্ট্রিক্ট টাস্ক ফোর্স ইন দ নং সাব ডিভিশন তম আসর

গুড ইভিনিং, এইটো আকাশবাণী কোহিমা। সামলাগান আগামিজ খবর লগে আইসে আখম দং। পয়লা হেডলাইন্স, হোম মিনিষ্টার অমিত শাহ পড়া ড্রাগস খিলাফ মিলি কিনা লড়াই করি বলে মাতিছে কুশিকি ম্যানেজ পড়া ন্যাশনাল সিকিউরিটি খতরা আনে। নাগাল্যান্ডে এন্টি ড্রাগ ডে মানি আছে, ফাইট এগেইনস্ট ড্রাগ এবিউজ রিনিউ করেছে। ডিজিপি রূপিন শর্মা পড়া কুশিকি নর্থ ইস্টার্ন স্টেটস লাগা পুলিশ ফোর্সেস খান ড্রাগ ট্রাফিকিং খতম করবলে কাম করে আছে। আর চিফ মিনিষ্টার নিফিউ পড়া নাগা আইডেন্টি বাঁচাব কারণে মিলি কিনা জিম্মিদারি উঠাবলে মাতিছে। এতিয়া পুরা খবর, হোম মিনিষ্টার অমিত

0: Siya para kushi ki itu drug menace para national security, social stability, economic interest aro youth aro desh manukhan laga future de diktari ani. Aro drug khilaf ekta miligina larai kuri boli matishe. Tai para spiritual leaders youth aro ama khan ke ekta platform de ahigina itu larai jutibo karne matishe. Shri Shah para itu to New Delhi de nakro coordination center laga 10th apex level meeting sumoi bat janaishe.
1: आज हमारा देश नार्कोटिक्स के खिलाफ लड़ाई के ऐसे नाजुक मोड़ पर खड़ा है. आने वाले 3 साल तय करने वाले हैं कि नशा हम पर विजय प्राप्त करेगा या हम नशे पर विजय. और मेरा आप सबसे विनम्र आग्रह है कि देश के आने वाले 100 वर्ष के भविष्य के लिए ये लड़ाई हमने जीतनी चाहिए, दृढ़ता के साथ जीतनी चाहिए और हमारे संयुक्त प्रयास से जीतनी चाहिए.
0: एंटी नार्कोटिक्स मेहनत कर बात करना श्री शाह परा खुशी की नार्कोटिक्स कंट्रोल ब्यूरो परा ड्रग क्राइम्स लगत जोड़ीना थके खबर फैलाब कारण किसान अनलाइन पोर्टल्स बनाईना से स्टेट पुराते इंटरनेशनल डे एगेंस्ट ड्रग एब्यूज एंड इलिसिट ट्रैफिकिंग इवेंट्स मनाई से एडवाइजर सोशल वेलफेयर वामपांग कन्याक कोहिमाते एक प्रोग्राम दे बात करना खुशी की इतना सोसाइटी तो बेसि एडिक्टिव सिंथेटिक ड्रग्स और सोफिस्टिकेटेड टेक्नोलॉजी पर आगे लु जा ट्रैफिकिंग कार्टेल्स खान जिंदु पर आमी खान लगा टाउन और बस्ती खान भीतरते आए इनका लगा दिगदारी सामना कर एडवाइजर पर कैसे कि स्टेट सरकार पर नार्कोटिक ड्रग्स और साइकोट्रॉपिक सब्सटेंसेस NDPS एक्ट मजबूत कर बॉर्डर मनीटरिंग टान कर स्टेटे डी एडिक्शन सेंटर खान बढ़ाबले ध्यान दी आ ওখাদে ডিপুটি কমিশনার কে মাথং চংলো পারা স্কুলস চার্চেস আরো বস্তি খানতে জানকারী আরো শিক্ষা দিবলে অপর জানাইছে আরো একটা ড্রাগ ফ্রি ওখা বানাবো নিমিত্তে সব মানু খানকে মিলিগিনা কাম করি বলে মাতিছে পেরেন্টে সোশ্যাল ওয়েলফেয়ার লাগা ডিপার্টমেন্ট পারা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈয়ারি করেছে যদি ইএসি দোনান পারা ড্রাগ চলা মানু খান কারণে স্পেশাল কেয়ার আরো ধ্যান দিবলে মাতিছে যোনি বততে একটা জয়েন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করেছে যদিতে ডিস্ট্রিক্ট আর সেশনস জাজ ফুলেতো ইয়েপ্তো পারা ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন আর স্টেক হোল্ডার্স খানকে ডিস্ট্রিক্টে ডি এডিকশন আর রিহেবিলিটেশন সেন্টার খান বানাবলে অনুরোধ করেছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার আর ইমকিউং ইউথ অর্গানাইজেশন পারা সমাতরতে একটা প্রোগ্রাম লইগিনা ড্রাগ অ্যাবিউজ খিলাফ বাধা লইছে ইএসি নকলাক আপুলোকা এইচ সুমি পারা নকলাকতে মানু খানকে ড্রাগ চলা খিলাফ ধ্যান দিবলে আর লড়াই করবলে কইছে মন এসপি কাঞ্চন কুমার কানপাল পারা কইছে কি সোসাইটিতে ড্রাগ চলা কমতি করব নিমিত্তে জানকারি ফেলাতো দরকারি আছে আর ড্রাগস খিলাফ লড়াই করব কারণে পুলিশ লগত মিলিগিনা কাম করবলে মাতিছে নাগাল্যান্ড ডিজিপি রূপিন শর্মা পারা কৈছে কি নর্থ ইস্টার্ন স্টেটস পুরা লাগা পুলিশ ফোর্সেস খান আহিয়া 10 দিন ভিতরতে একটা ঠিক প্ল্যান পুরা করি কিনা ড্রাগ ট্রাফিকিং খিলাফ একটা স্ট্রেটেজি বানাই আছে তাই পারা পুলিশ হেডকোয়ার্টার্স খানতে হাইস্কুল জাংশন পারা একটা মিনি ম্যারাথন যুন্টু নাগাল্যান্ড পুলিশ পারা ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ এব্যুজ এন্ড ইলিসিট ট্রাফিকিং লাগা একটা প্রোগ্রাম বানাইছে তাতে মিডিয়া মানুষের লগতে বাত করেছে শ্রী শর্মা পারা কৈছে কি নর্থ ইস্ট স্টেটস পারা ডিজিপিস আর এন্টি নার্কোটিক্স লাগা টাস্ক ফোর্সেস খান লাগা হেড খান সব স্টেট বোর্ডারতে চলি থাকি ড্রাগ ট্রাফিকিং খিলাফ একটা মিলিগিনা ফেসলা উঠাবলে আইছে ডিজিপি পারা উমিত থাকি জানাইছে কি ইটু মিলিগিনা কাম করিয়া পারা ট্রাফিকার্স খান লাগা ল এনফোর্সমেন্ট এজেন্সিস পারা পলাবলে বেশি দিগদার পাব
2: All of us in Nagaland are very, very vulnerable to drugs. We are on the borders of Myanmar, very close to the Golden Triangle, where maximum amount of opium is manufactured in the world as of now. Some drugs are coming into India through the land border, right from Myanmar across into Noklak, Mon and all, but that quantity is very small. Most of the drugs which are coming here into Nagaland and from Nagaland to the rest of the country are traveling by road. During our investigations for the past many years and especially focused investigations during the past 3.5 years, we have seen that a large number of youth are taking to drugs.
0: Mikey Khanaga Suraksa Borabole, Kadam Lobo Karne, Bat Kurikina, Sri Sharma Parakushiki, Nagaland Police Para, Dangor Town Khante, Public Chaka. খানতে ক্রাইম কুড়িয়া দূরি পাবো কারণে ফেসিয়াল রিকগনিশন আর সার্ভিলেন্স ক্যামেরা আর সিসিটিভি সিস্টেম খান থালি বলে।